क्यों परे हैं हम ऐसी राह पे, फिल्म गजब का है ये दिन से निकाला गया है. And deze song is geweldig mooi gezongen door Arijit Singh en Amal Malik. And music is ook composed by Amal Malik. Dosto, abhi kuch der ke baad ik chota sa reclame break hoga. En je weet het, het is altijd maar van korte duur. Daarna zijn we weer bij jou terug.

0: और हनुमान चालीसा हरि हरन की आवाज में अभी आप जो सुने पेश की गई है अम्स्टर्डम ओस के रहने वाली माँ विधवा बिसुंदिया पंचू छोटू के तरफ से अपने प्यारा स्वर्गीय बेटा स्वर्गीय अशोक कुमार पंचू की याद में बीते हुए सोमवार को 62 साल की आयु में इनकर मृत्यु अलमेरा में हो गई है। तो माँ की तरफ से बेटा की याद में और इनकर आत्मा के शांति के लिए प्रार्थना करते हुए पेश की गई हनुमान चालीसा। और यहीं तक आप सुने उजाला रेडियो पर आज का शोक प्रोग्राम यादें।
1: Dit is Wijnand Zwaan bij de ANWB. Op de A6 Lelystad richting Emmeloord staat file tussen Lelystad Noord en de afrit Urk 3 kilometer met een kwartier vertraging. A67 van Venlo naar Eindhoven tussen de afrit Zomeren en Geldrop 5 kilometer met 10 minuten oponthoud. Dat komt door een ongeluk, maar de weg is weer vrij. En tot zover de ANWB verkeersinformatie.
2: You are.
3: Ujala Radio Headlines. In de kelderbox in Amsterdam-Osdorp, waar in juni een explosie was, zijn ook een pistool en een mitrailleur met 200 kogels gevonden. De Europese Commissie wil dat kinderen onder de 13 jaar geen sociale media meer kunnen gebruiken. Martina Koeman, de vrouw van voormalig Oranjebondscoach Ronald Koeman, is op 65-jarige leeftijd overleden aan chronische borstkanker. En de politie in Zuid-Afrika onderzoekt een reeks dodelijke incidenten in de omgeving van Johannesburg, waarbij in 2 maanden tijd 7 vrouwen om het leven zijn gebracht. En tot zover de headlines op Ujala Radio.
2: You are.
3: Dit is het weerbericht op Ujala Radio. Vanmiddag wisselen wolken, zon en buien elkaar af. Lokaal is er kans op onweer. In het zuidwesten neemt de buiigheid later af en komt de zon vaker tevoorschijn. De wind is matig aan zee vrij krachtig uit westelijke tot noordwestelijke richting. En het wordt 18 tot 19 graden. En tot zover het weerbericht op Ujala Radio.
4: Laat je horen, laat je zien. Ujala Radio maakt je dag misschien wel 10 keer leuker.
5: यह है उजाला रेडियो सुनने वालों। और आज जबकि बुधवार है फनाख 16 सितंबर कुछ देर हो गए हैं सुनने वालों मार ज्यादा मृत्यु समाचार और शोक समाचार होने के कारण ये प्रोग्राम कॉफी चाय मेदक शो आज हम नहीं पेश करने वाले हैं फनाख नहीं। Morgen is er weer een nieuwe uitzending en vrijdag sowieso. Als ik er kalneren ga, dus vrijdag zullen we hem koffie-chai middag show opeens kunnen willen. Hè. Maar vandaag gaat het helaas niet lukken. Koffie-chai middag show opeens kunnen willen. Ik wens jullie allemaal een hele fijne middag, een mooie woensdag. Je heet Maus Mielbrooi, aanwezig op 19 september in de Meervaart. आज कॉफी चाय मेरा शो नहीं पेश होने वाला है। वी आर ड्रुक फनाग दिस या आज के खातिर माफ कर देना।

Ja, dan wil ik het aankondigen. Maar dan moet ik het ook scherp zetten. Mere pyare suno lo, ye film ka naam hai Zamane Ko Dikhana Hai. Aur Zamane Ko Dikhana Hai 1982 ka ek film hai, 1982. Romantic song? Nee. Lekin phir bhi, nou ja, het is wel romantic. Sorry, ik moet wel goed praten. Het is wel romantic. Aur itna romantic hai ye geet ki hum aapko kya bataen. Het is een hele mooie song. Aur aap yakeenan ise pasand karenge. Majroo Sultan Puri ji ne likha hai. Aur Shailendra Singh ji geet gaayenge Rahul Barman ki saaj aur sangeet par. कि होगा तुमसे प्यारा कौन हमको तो तुमसे है कंचन बहुत प्यार पेश करता हूं या अस्तित्व नहीं तो रोमांटिस इस तरह वेदिक तो नहीं